মুঁ লিলি পটেল বল্লাঙ্গীর গান্ধীনগর পড়া সংযমতা হচ্ছে সেলফ কন্ট্রোল যেটা কি মডারেশন সংযমতা হি সৃষ্টি কু সুন্দর করে পারে যদি প্রত্যেক ব্যক্তি নিজ ভিতরে সংযমতা গুণ রাখিবে নিশ্চিত ভাবে আমাকে কোনসি বিশ্ব শান্তি যজ্ঞর আবশ্যকতা পড়িব না বিশ্ব কু সুন্দর সুশোভিত করা সংযমতা হি বহুত জরুরি গোটে সফল জীবন কল্পনা করা কষ্টকর হয়ে পড়ে যেতবে সংযমতা শব্দটা নথাই সংযমতা কু আমি স্পিড ব্রেকর বলে কইপারিবা কাহিকি না এহা আমাকু অনেক দুর্ঘটনারু রক্ষা করে থাকে এবং সঠিক দিগরে নেই থাকে দেখন্তু আমার প্রত্যেক ব্যক্তিঙ্কা জীবনরে সংযমতা বহুত জরুরি আমার বাক সংযমতা আমার কথা কহিবারে যে সংযমতা আহাররে সংযমতা মানসিক শান্তি চিন্তার মুক্তি পাই মধ্যে আমাকু সংযমতার আবশ্যকতা রহিছি গোটি সুন্দর জীবন অতিবাহিত করিবা পাই প্রত্যেক ব্যক্তিঙ্কু সংযমতার আবশ্যকতা রহিছি যেমিতিকি দেখন্তু আমার বাক সংযমতা বর্তমান যুগরে বাক সংযমতা নিতান্ত জরুরি যদি সুসম্পর্ক বজায় রাখিবার আমাকে আচরণ উচ্চারণ উপরে গুরুত্ব দেওয়া যেতে আবশ্যক সেটিকি আমার সংযমতা উপরে সেটিকি গুরুত্ব দেওয়া মধ্যে আবশ্যক মানে অধিকাংশ সময়ের আমি নিজের জিহ্বা কিংবা রাগ উপরে নিয়ন্ত্রণ করে পারু না বাক সংযমতা দ্বারা আমি অন্য মানুষ আঘাত দেলা ভি কথা কহিবার বঞ্চি যাও যদ্বারা পরিবার ও সমাজ আমার সম্পর্ক সুদৃঢ় হুয়ে সেইপা বাক সংযমতা বহুত জরুরি তাপরে আমি দেখিবা মানসিক শান্তি আিন্তার মুক্তি পাই বর্তমান মানুষ শান্তি পছরে গোড়াউছি কিন্তু আমি নিজ ভিতরে হি সেই শান্তিটা অছি যেমতিকি আমি যদি সংযম রহিবা আমার রাগ আমার ভাবনা যাহা কিছু বি মান অভিমান উপরে যদি আমি নিয়ন্ত্রণ করে পারিবা নাহি

0: শুনিলে প্রথমে সমাচার প্রভাত এবং পরপরে মর্নিং নিউজ রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লির শ্রোতা কার্যক্রম শুণছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট, হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
5: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো। অটো পাই 10,000 টাকা, কার ও ছোট যান পাই 15,000 টাকা, ও বাস তথা বড় যান পাই 20,000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু, যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
4: অধিক জানিবা পাই কল করন্তু 1800102922।
0: আকাশবাণী জয়পুর বর্তমান শুনন্তু আজি এই কার্যক্রমে প্রচার করছু কেতুটি গীত ডক্টর কুমারমণি সাহুঙ্ক রচনার। এই ক্রমে প্রথমে শিল্পী সুরেশ চন্দ্র মিশ্র।

আকাশবাণী জয়পুর প্রচার করেছে কেতুটি সুগম সঙ্গীত। প্রথমে শিল্পী উদিত নারায়ণ, কণ্ঠে অরুণ মন্ত্রী রচনা, সঙ্গীত শরৎ নায়ক।

0: সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই যিব অটো পাই 10000 টাকা কার ও ছোট জান পাই 15000 টাকা ও বাস তথা বড় জান পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982
2: হ্যালো ডাইলা কাশবাণী
3: স্যার নমস্কার
2: হ্যাঁ নমস্কার
3: আজ্ঞা মু গোলাপ বিহারী প্রধান কহুছিলি বরগড় রু
2: আচ্ছা কেনতা আছন আপন
3: ভালো আছো আজ্ঞা
2: পুরাপুরি ভাল তো
3: হ্যাঁ আজ্ঞা
2: কোন তো আজি কেন গীত শুনবে
3: আজি দে দে সমর্পণ র ওড়িয়া পুরুণা সিনেমা সমর্পণ র
2: হুম
3: বাজিছে মান্দাল
2: তাতি কেনতা হচ্ছে আপনকর সাড়ে
3: বহুত গরম আজ্ঞা বহুত গরম কালি গোটে কাল বৈশাখী হইলা সন্ধ্যা রে
2: হুম
3: ভাঙে ভঙা যাইছে সব টাউন রু
2: কাল বৈশাখী হেলা মানে বর্ষা তো টিকি হব কিন্তু এই গছ পত্র পড়িগলে পড়িগলে আপনকর লাইন কটি যাওথো হুম
3: হুম বহুত মানে ধনুযাত্রার গেট ফেট সব করিলে সব ভাঙে ভঙা গলা সব পড়িগলা রাস্তা উপরে
2: ধনুযাত্রা কেবে আছে আপনকর
3: না ধনুযাত্রা তো সে জানুয়ারি রে জেগরি মানে সেটা কোন হচ্ছে গোটে পার্মানেন্ট গেট আমার তোরণ কইতিলে যেটা কি মথুরা নগর রে তো সেটা এই বর্ষ তৈরি হয়েছিলা এবে এই কাল বৈশাখী পড়িগলা পুরা
2: ওহো তার মানে আউ থরে তৈরি করিয়া পড়িব নাকি
3: গোলক
2: বাবু যেমতি কি আমি শুনিছু বা লোকে কহন্তি যে যদি আমি জীবনরে ধৈর্য রাখিবা তবে

0: বাজুছে মা গলো আত গোজামু গজনী ফুল তোরে তুরে মোর মন পকি তোরে ঝুরে মুই নাই ন তোঠানু দূরে আরে ইরাতি ন তুই ধন মনর কথা কহি যা
1: মনর কথা কহি যা মনর কথা।

ঝুম বরাবর ঝুম এই কথাচিত্রাল গীতটি শ্রুমেন দুয়েথর শিল্পীমানী হলে রাহাত ফতে আলী খাঁ এবং মহালক্ষ্মী আইয়ার। গীতিকার গুলজার, সঙ্গীত শঙ্কর এহসান লয়।

0: দে ভাই বইনি মন শুনা, আইবা গুরুবার বইলে এই মাসের 28 তারিখে
1: সঞ্জে 5 ঘন্টা 30 মিনিট বেলে চৈতি জন কার্যক্রম ভিতরে প্রচারিছি নাটক 2 2 গুণে 4।
2: আচ্ছা পিলা মানে সবু গিলিছ? আরে মু পচারিবার অর্থ হলা খাইছ তো সবু?
3: হ্যাঁ স্যার।
1: আ ভাই বইনি মন নাটক এলানি 2 2 গুণে 4, শুনবা কি ন পাসরা?
0: এ তো কি মন আনা ডাবুয়ানা চাউল শাক গেনবার আছে?
4: আজি মোটা মুই ন দেই মা, কালকে বালি দেখবা কি জিবার আছে?
0: মুই মিশা ন দেই।

0: CNG ভৰি কৰন্তু সিধা সঞ্জয়
1: গেল গ্যাস CNG ষ্টেচন ৰে CNG ভৰন্তু এবং পইচা আপে আপোনক ফিউল ৱালেট ৰ পইঠ হৈ যিব অটো পাই 10000 টকা কার ও ছোট জানা পাই 15000 টকা ও বাস তথা বড় জানা পাই 20000 টকা পৰ্যন্ত লাভ উঠান্তু যাহা কেৱল নুৱা CNG গাড়ি কিবা CNG কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল কৰন্তু 1800102982
2: এবে হ্যাপি এন্ডিং এই চলচ্চিত্রর শিল্পীমানে হেলে অরিজিত সিং এবং প্রিয়া সরাইয়া গীতরচনা প্রিয়া সরাইয়া সঙ্গীত পরিচালনা সচিন জিগর।

0: মিলি মিলি লগে তোমসেন আতং বলকে অঙ্গের নাসরন আগুরবেরে কানে কানে কেং দজি
1: আ বয়া
2: আ বুনা
1: নম তো কানে থিরেলে
2: আও বুনা
1: এতলে আজের না বো বেরনা লিঙ্গ বয়া বেরনেতে
2: আও
1: নাম কানে আনা নাজের আছেলে জাং তো লিঙ্গ বয়াঙ্গান কি আদজন সরঞ্জানেতে কি আওয়াস লঙ্গলামেতে কি হ্যাঁ কি বতেন তো গুরে তান রে আজের রঞ্জা খাই কানে উড়ালেন কঞ্চা ওষুধ গামছি দে
2: ও
1: এতিলে মানে ইংরাজি আরেগে মার্জম লবে আজের জম লবে তত্তায়ক মন্ত্র আবে নামে এটা কল বড়ে
2: ও
1: বড়ে থিং গাম এতিলে নাম তো পূর্বান মানে জুজুল ইউজুল কাড়ি রেগম সিং এর লবডালে বংশালে জে না
2: বংশালে জে না
1: নমিনতা নেতেলে ডজন ডজন গোরদান রাখো ডজন মনরাজ রাখো জি আলডিং সিং আলডিং সিং তুম রেগম সিং তরু বংশাসি
2: ও
1: ত্রলে লিমালে রেগম জিলে এতেলে নমি তিঙ্গালেন্ডে আইন থেকে আমনরা রেগাম গেলাম তাজের গরজাং বালে নেতি এরে বালে নেতি আনন্দি ধরম গেলে মালে রেজিস্ট্রেশন আতর পুলে আনজি অনুরোধ মেতে বুড আনজি তান নেংলেন ডাটে আনজি বারন ডিসেম্বর শিশু মেলে জিরে কানি বিদ্যা না তে লু তাগ্রাঙ্গ
2: লু তে কই আইম বগা তালে বারিম বগা দে ইয়াঙ্গাম জানং কিয়া ডাঙ্গড়া অনন কি ভূতি জাপ
1: মন্ত্রম বমনরা শিশু মেজকি বমনরা আপলে কতামনরা খেলে কতার আবিদ্যা তেমন লো পুটে সসতে যদি কেতা বিদ্যা বোমারা তিল্লেঞ্জরে বোমারা নেংলেঞ্জরে শিশু মেলেঞ্জরে কেতা বিদ্যাতে মেয়েতে লোতে এত তাড়াতাড়ি ডাকো তাকে রাঙ্গ কেনা সালে মালে তে গালে কানি বতেন সময় রেগম সুতম আজের গালামেতেন রে ধরম গেলে আন যা দং আনা মেতেবে মালে রেডিও তরপনা রেডিও প্রচারগাম মালে আন যা দং অনুরোধ মেতাই দাঙ্গান ডেলে আন যা দং বোমার বার শিশু মেয়েছি এতেলে বোমার বার আনাপা মেলেন রেগম সুতে আজের বিদ্যা লোতে
2: লোতে
1: আমি কানিং আনলজি বেরনালা আনলজি পরজানজি আন্দং কুলমানজি ঞাঙ্গানলে ঞাঙ্গাই যা আনজি রেন আড়ু তাই বারান আডিন মালে আনজা বডং মাজি
2: ও হ্যাঁ বিষয়
0: আরমন কুলমজি বেরনা কানিং আন্দং লবে আন্তনকো বা মালেন আমি ডাগানা বর্তালিং আনালা ডাগানা সেলে ঞাঙ্গান দেন মানে ডাগানা বর্তালিং কানে উন্ডুজন রাখেন কানে মাসে ডাগা সেলে বারা মারেন আসুক বেন দেতাকা মন্ত্রম আইনা বালিং আইনা আবিলালিং মানে বারা তাসাইতবি কেতু মানে আপার মন্ত্র আগলাম বেন দেয় তাহলে গামসুগুলা ড্যান দিলেন মানে যদি বারা তাসা ইয়ারবেন দেন গুডাং করুং সরবা জেরবেন দেন বাংসে ডাকতে কোয়াশুলো তিনজি ঘন্টা গালজি ঘন্টা আলাম বেন এগারো ঘন্টা বিলা সিং হাজারি নাইবে উমালি রাইডালি গাগালিন আঙ্গুয়াঙ্গে এতিলে সালে জিমান ইয়া ঘন্টা কি উঞ্জু ঘন্টা বলা ইয়াইলে এতিলে সালে জিমান আগাইমান কাড়ি তুর ঘন্টা বলা জেরাইবেন দে বার নাতি রেতি মন্ত্রাম ডাকা ডাকা বারা আলাদা লুবেন দেলে মানে ইথিং লুবেন দেন আই তামরা বিপি ডাকুতি লো বিপি ডেতি আই বিপি ডেতি কজা কিয়া মনরা মাসে কলকল ডাকুতি কারাসেলে সরমং কুলমজি আন্ডং কুলমজি আন্ডনে বড মানে সরনামরা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছেন কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
4: এবে শিল্পী হেলে রীণারাণী প্রধান, গীত রচনা সৌদামিনী রাউল, সঙ্গীত পরিচালনা প্রফুল্ল কুমার রাউতরায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আম রাজা বাবুঙ্কর যেতেবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চলিথিব।
4: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
3: ইলেকট্রিক বিল কেতে আসুছে জানিছো?
4: দেখ মা, ঘরে সোলার লগে দিলে চিন্তা যাব।
3: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হই যাব।
4: জানি না কি সরকার পরে এতিপে সাবসিডি দেউছন্তি।
5: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। pmsurjaghara.gov.in রে আজি হি আবেদন করন্তু।

শুনলে কেতটি হিন্দি চলচ্চিত্রর গীত। আকাশবাণী জয়পুর পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুনিপারে কিছু বিজ্ঞাপন বিরতি পরে।

0: মা, এ মা, রাতির ভাত আছে কি নাই? মুই কাই করি স্কুল যাবি।
1: তোকে তোর বাবা কই রেলা কাই কি গরু চারাই যাবস বলে?
0: মা, মুই সবুদিন গাই চড়াই ন যাই মা, এবে পাঁচ গিলাস গালিবে। স্যার কইতে রেলা সবুদিন স্কুল ন আইবা লগমনকে বই ড্রেস মন ন দিওদ মা।
1: বেশি রাটু ন দেখ, তোর বাবা যাইটা কইলানি সেটা কর, পাঙ্গুয়া মার খাইবা বুদ্ধি মন ন। যাহে দে কেটলি আনে পে যাচ্ছে নে আরে গরু চারাইবাকে যা।
0: আজি আজি একা গরু চারাইবাকে যাবি দেখ, কালি থানু মুই স্কুল যাবি মা।

0: গা মালতি বাবলি করে কেতে লাকা বুতি ডাবু দেলাই নিয়েবে
1: সয়ে গড়ে লাকা গা
2: সূর্য বামুন ঘরে সয়ে 30 লাকা দেবাই আছ জানোস কি নাই
3: সত্যি কি গা
4: কালি সোনু মেম্বর ডাকবাকে আসিরেলা ছি তাকর দিয়েলে যাইরেলে তাকবে
1: ও গাই রুয়া গা মন তোম মনে মিশা গলা কাটা তো গালাবে কালি কে খুড়পি গাও বালি দেখবাকে জু কি না জু
5: না রি যাওস তা কি জেনতা করিলে জুয়াকা
2: এসু তো নোয়া লুগা মুই মুলকে না গেনলার
4: আমকে আরি কোনতি আছে তা যে পরোটা কা পিন্দবা কাতা
0: সঞ্জ বেলে বুতি ডাবু মাগি আই দিঘা পুরবাট গালে হেতক দেবে
1: ওই গা সামারি মালি টিকলি কাইটা মিসা নাই মোর লগে
2: ওই আকা গালে হেইতাবে মোর লগে মিসা নি আই যেবে জুবে
6: বাঘ মোড়া উপরে পড়ি কইছি আছে
2: তোকে রোতানি দেলা বলে দেবি চন্দ্র রাজার দোকানে যাই চাউল 2 কেজি আনা নইলে তোমকে

0: মামার বেটা কে লেহা করি রেলে কেড়ে সুখ শান্তি রেতি জীবিত অনন বসাইল অছি এটা মন আর কেড়ে বেলে আইবাই কি
1: উঠ বেগি মোকে ডাবু দে খাতা গিনবি
2: কে রে
1: আপা মুই কে কি
2: কুকুরা না ডাকতে আনি তোকে খাই এলানি
3: কাকে বাগরুন ডাকলানি রে কুকুরা ডাকে
2: চিমরা পড় বাউড়ি
1: এ আপা মোকে ডাবু দেই র ধাপরে ধাপরে আজ স্কুল যাবি বাবা উঠলে মোকে গরু মেলবাকে পটাই।

0: তোর বুয়া কামাই করি দাঁড়াই লাগছে ডাবু আমকে তো বড়ে মাগি পাকাইছি আছে
1: নইলে মুই মিশা যাবি কি বাবলি ঘরে কাম করি
0: এ রিঙ্গা উড়ত কালির বুদ্ধি ডাবু তোটা কুন্তি সঙ্গাইলে চুসেলে
2: কাই গিনে আপা
0: এ দে বুধরাকে কাতা লোড়া পুনি
2: মো ডাবু মুই ন দেই তোটা দিসু বলে দেশ
1: দেই রে আপা নইলে সার লাগছি পিলা মন মাংতিয়া বলবাই মোকে
2: যা মুই ন দেই আজি সঞ্জকে বালি দেখবাকে জিবার আছে কুড়পি গায়ে
1: এ আপা মাগি দে রে
0: আলে যাসো সকালকে দেবি তুমি।

0: ए মালতি জুবে রে, ডাকা ডাকি করুবে, যিবা বে।
1: জু জু, এ সোমারি, রিঙ্গা আছিস কি নাই গা মন?
0: রিঙ্গা সোমারি, রিঙ্গা সোমারি, হুঁ নাই চু নাই, কেনে গলাই?
1: দিগাপুর জু বলি হ্যাঁ বলতে রেলাই, আরে কেনে গলাই এ মন?
0: আকর ঘরে কে মুসা নাই গা?
1: জুবে, আলে জু দেবে।
2: কালিয়া করে যাই রেলি, মিশি করে পাঠ পড়বাকে।
3: যা গোড় হাত ধুই খা আর এসো। হ্যাঁ।

0: বাবারে, সকালু হনি খোঁজি বুললু নি সাউকার নি মনকে, দিসবার নাই দেখা নি,
1: বাট ঘাট সাই নাল সারাই দিলু দেখনি তোমকে খোঁজি খোঁজি।
2: নাই গা, বুতরার কাজে খাতা পেন আর পান্ডাই গেনবা কাজে যাই রেলু আই দিগাপুর বাটে।
0: এবকে জাগতি আর পড়াস নাই তা, ভালি দেখবাকে ঝুঁকি নাই।
3: নাই গা নবীনা, সরতে ডাবু সারি গালা, বুদরার সামান ঘেনু ঘেনু।
1: এলে আইসা কি নাই গা?
2: নাই গা, ডাবু কাসু কি লুগা পোটা কাইটা মিশা নাই, আমি আরি ন আসু, তমে সবু যাই করি আসা তুনে।
3: পরুকে আলে দেখবো কাই।
0: হে দে মালতি, দেখানি আমকে গোছে চড়াই দেই করি এই দুইজন কেমতি খসি গলায়, এলে তুমি ন আইলে নিক না লাগছি, আসা কাই সামারি। রিঙ্গা আইলে নিক হেতাবে কাই, কার কার লগে নুয়া লুগাপাটা আছে যে আসা বে কাই, যুবে বুলি করি আউতা।
2: তুমি মন যা গা রে, আমি ন আসু এব।
1: আলে জুতেবে
4: উপস্থান নবা হলা। আচ্ছা বৈদি গাদবা
5: প্রেজেন্ট স্যার,
4: শঙ্কর হরিজন
6: নাই স্যার আসি নাই,
4: আসিনি ডমাই চালান
7: প্রেজেন্ট স্যার,
4: মদন গৌড়
8: জয় হিন্দ,
4: পরশু সিসা
9: প্রেজেন্ট স্যার,
4: দৈমতি পূজারি
10: প্রেজেন্ট স্যার,
4: বুদ্রা পাঙ্গি
11: প্রেজেন্ট স্যার।
4: আচ্ছা ঠিক আছে। আচ্ছা পিলা মানে সবু গিলিছ? আরে মু পচারিবার অর্থ হলা খাইছ তো সবু?
5: হ্যাঁ স্যার।
4: কালির হোমওয়ার্ক খাতা জনে জনে আসিক নিও।
5: হ্যাঁ
9: স্যার।
4: আচ্ছা তোমমানক ভিতরু বুদ্রা পাঙ্গি কি?
9: এ দে পিলা স্যার,
11: মুই স্যার।
4: তুমি?
11: হ্যাঁ স্যার।
4: আচ্ছা হোমওয়ার্ক নিজে করছু?
11: হ্যাঁ স্যার।
4: বহুত বড়িয়া করছু। আচ্ছা পিলা মানে কালি যো ঘর কাম দেইথিলি কিয়ে কিয়ে নিজে করছ কইল? আরে শুনো সমস্তে,
9: হ্যাঁ স্যার,
4: এথর বুদ্রা পাই গোটিয়ে জোরদার তালি বজাও।

0: কি মন, আজি রান্ধা হে? মুই তোমার মামা গাঁও লোক যাবি।
1: আলে মা,
2: এ আপা বেগি রাঁধু আলে, বুদরা স্কুল যাইছি খাইকিরি, আর আমি বুতিকে যাবার আছে।
0: আলে তুই যা, শাক কাট।
3: মই বলে বাগ ফিলা পারা মুই রে উন্ডরু, মই উন্ডরু। হে টকিমান, টকিমান তোর মা কেনে গেল রে? হে
2: মা, মামা গাঁও যাবি বইলা বাবা।
3: হে মুই জানি আরি, এ কোন গোটে মনুষ্য লটর ফটর চালাইলা আছে বে আরি। হে
0: ছি, এটা কেনটা কথা মনে হলুস নি বাবা? মলা গালা বেলে মিশাই, তু চিন্তা নাই।
3: হে মুই উন্ডরু হগাই দাও, তোটকে তোটা কলানি। হে তোর মা জানতারি ফেলা টকি মনে মিশাছ, যা সিধা ইন আরি ভুতরাকে গরু মেলি করে গরু নেবাকা সিধা খ। হে নইলে তাগা কি দেবী বে তাগা দি কষা খাইতে আদি।
2: মদ দুধ খাই করি তো বাবা সর্তে বুড়াইলুস, আরি কাইটা বুড়াইস তা? গরর কাম করবা পাই তো আমকে পাট ছাড়াইলুস, বুদরা আলে অলপ পড়ি র, তার দিন কালকে উলুপালে বল পড়ছি।
3: মোর ধুন কাল কেনে রে? হে মোর তেগিয়া কেনে রে? হে টটকে টটকে ঠান্ডা ইয়ে টকি করে বল আছে বললা বেলে ইয়ে আর টটকে টট করলানি, কেনে গেল মোর গাগড়া আর রে।
4: বুদ্রা আসিনি কি? কে জানিছ কি তোম ভিতর সে কোন করুছি?
5: মুই জানি স্যার।
4: কোন করুছি?
5: সে গরু চারেবা গালানি স্যার সবুদিনে।
4: কাই ঘরে আউ কে নাহাতি কি তার?
5: ঘর আছত স্যার, তার দুইটা বইনি আছত, তার বাবা আছে যে স্যার, দিন যা কস মো দেখা খাই করে বলছি, ঘরের কাম দান্দা খাইটা ন করে সেটাকে নে সে গরু চারে বা গালানি পুত্রা।
4: আচ্ছা হও ঠিক আছে, পরশু শুনে মু সন্ধ্যাবেলকু তম গাঁকু যাবি, মতে বুদ্রার ঘর টিকে দেখবু।

0: স্কুল তানু অজয় স্যার আইলে আছে তোর সঙ্গে কাতা বাকে অজয় স্যার তোর সঙ্গে কাতা বাকে আইলে আছে স্যার
1: দেখ মঙ্গলা বাবু তোমার পুয় বহুত ভালো পাঠ পড়ুছি তার ভবিষ্যৎ বহুত উজ্জ্বল আগুক যাই সে বহুত কিছু করে পারিব হলে জানিছ মাসেরু অধিক হেলা সে স্কুল কু আসুনি সেই কথা পচারি বুঝিবা।

চিত্রশিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর, গীত রচনা শৈলেন্দ্র, সঙ্গীত নির্দেশনা এস টি বর্মন, কথাচিত্র গাইড।

শুনলে হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম। আকাশবাণী জয়পুর প্রচার করছু অতি বড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত। আজ শুণন্তু এর 94তম অধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধু, বিকাশ মন্ত্র কার্যক্রম কু আপন মানুকু স্বাগত। কার্যক্রম প্রযোজনারে বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনারে মু আপনকো রেডিও সাথী সৌম্যশ্রী।

0: এবে শ্রোতা বন্ধু শুনিলে না,
1: আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বরে নারী সশক্তিকরণ পাই যোজনামান করাযাউছি। এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে নারী মানে স্বাবলম্বী, সুশিক্ষিতা, সুস্থ ও সম্মানিত জীবনযাপন করিপারিবে। সমাজের মূল শক্তি ভাবরে নারী মানে যেতবেলে শক্তিশালী হবে, দেশের আগুকু বড়িবার গতি মধ্যে দ্রুত হব। তেণুকরি আম সমস্তঙ্কর কর্তব্য যে আমি এই সব পদক্ষেপকু স্বাগত করি তাহার সচেতনতাকু আপণাইবা ও সেই মার্গরে যাই নিজের দায়িত্ব তুলাইবা।
0: আমার এই সুভদ্রা যোজনার নারী সমাজ পাই কেতে সুবিধা এবং সুযোগ রয়েছে, তেণুকরি আসন্তু এই সুভদ্রা যোজনার সুবিধা সুযোগকু আপণান্তু এবং নারী সমাজ সশক্ত হুয়ন্তু।

এই গীতর শিল্পী বাবুল সুপ্রিয়, গীত রচনা করেছেন নিজাম, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মজুমদার, চলচ্চিত্র বড়ঙ্গা টোকা।

0: খবর তো লাগ কলানি মকে কে রে খবর পাকে এ কে খবর পাকে কে নাই কে নাই কে নাই এটা কে নাই
1: লো এ চিলি এমটি মো সুকে বসু কাই কিলো আ আ টিকে মো সাঙ্গে কথা আছিয়া এ আম গছ কু তলকু আ দেখলু না এ ডোরিয়া কামিজটা মোর কেড়ে সুন্দর হয়েছি আর এ ছতা আম পরি লোকর মুড অছি কি এটা কিনবাক বড় বড় লোক দয়া কলে মিলব রোড পার্টি কু তো যাইছিলু সেটি কুলি হলে রোজগার করছিলু এবে তোর খদি মধ্যে ফাটি গলানি মুড়ে তেল টিকে নাই কেড়ে সুন্দর গরা দেহ তোর কোলা পড়ি গলানি হ্যাঁ এবে শুন আমার গাঁকু সে সাউকার আসছে এ যার পাখে তোর ভাই দুইটা কাম করছ না কি গতি অনেক বেশি পয়সা আছে তার সুনা ডাবু খালি কুপা কুপা ভালো লোক যা মাগবু তা সে দেব মু কুচি তুই শুন কিমিশা জাণবে না ল সে সাউকার কু যদি তুই ধরি পারিবু তুই যা ইচ্ছা করবু তা পাইবু কপালের তিলে সুনা গোটে দুইটা মিশার মেরিছি একা মোর কথা শুন তুই আরি নাই কর না
2: নাই নাই তুই মতো সমান ন সেবা কো বসছু মধু চিচি আমি নিচু রে বাবু আমি নিচু
1: আহা এড়ে তন্দ্রা নাই নি ভোল করি বিচার করে রাতি কো মাত্র গোটা টঙ্গা বুঝলু কি গোটা টঙ্গা
2: সতে কে কি শাস্তার দেখনি কোন গার ফটকার বুড়া ডকরা এ এইতি টঙ্গা দেবা কি জানি এবে মোর বাবাকে কইলি সমান মধুগাছের পাইটি গতেছি আরে ঘর তোর মধুগাছি আইতা বলি তোর মুখকে সমান চাবি চাবি কইতি এ মা ফটকাটা সেটা

0: ପଇସା
1: ହଁ
0: ଏବେ ଆପଣ ବା କହିଲେ ଇନେ
1: କଣ କହିଲେ
0: ଆଖୁରସଟା ଆପଣ ଦେଇନାହାନ୍ତି ଆଖୁରସଟା ବା ଆଖୁ ଦେଲା
1: ହଁ
0: ହଁ ଆଉ ଦେବାବାଲା ବି ଆପଣ ନୁହନ୍ତି ଦେବାବାଲା କିଏ
1: ଉପରବାଲା
0: ହଁ ଦେବାବାଲା ତ ଉପରବାଲା ତାହେଲେ ମୁଁ ପଇସାଟା ଆପଣଙ୍କୁ କାହିଁକି ଦେବି ମୁଁ ସେ ଉପରବାଲାକୁ ଦେବି ଆଉ ଆସୁଛି
2: শ্রোতা বন্ধু কার্যক্রম কেমিতি লাগিলা নিশ্চয় জনাইবে আও জনাইয়া পাই আমার মোবাইল নম্বর হেলা 9438268568 তাহলে বিদায় নউছু আজির সজমজরু আমি সমস্তে মো রঞ্জন কুমার বেহরা
3: মো আজ্ঞা উদয় শঙ্কর জানি
4: আও মো সুপ্রভা
5: আও মো মৃত্যুঞ্জয়
6: আও মো সুশীল
2: আমতর ফুরু আপনা সমস্তঙ্কু
7: নমস্কার।

পরবর্তী গীতের এই দ্বৈত কণ্ঠের শিল্পী রশ্মিতা পাত্র এবং লিভিংস্টোন খোসলা। গীত রচনা শিবচরণ মিশ্র।

দুইটা শিল্পী লতা মঙ্গেশকর এবং মুদীপ নারায়ণ, সঙ্গীত নির্দেশনা উত্তম সিং, গীতরচনা আনন্দ বক্সি, কথাচিত্র দিলতো পাগল হে।